উনি উপারি বৃক্ষ দুই কোপে ধাইলা নাগ দেই রাম মুসরে চূর্ণ করি দেখিবা নর কোপ ভরি পুণি উপারি বৃক্ষ শ্রেণী পিটই বজ্রাঘাত জানি এমন্তে পুণ পুণ পিটি বৃক্ষে পড়িলে মহিল।

0: পরবর্তী কার্যক্রম বনানী।
1: প্রধানমন্ত্রী সূর্য ঘর মাগণা বিজুলি যোজনা। এই যোজনার লক্ষ্য বিদ্যুৎ বিল সহিত বায়ুমণ্ডলরু অঙ্গারকাম্লকু হ্রাস করিবা, সোলার স্থাপন করিবা, অক্ষয় শক্তি ক্ষেত্রে বিপ্লব আনিবা। সবুজ শক্তি উৎপাদনকু প্রাথমিকতা দেউছন্তি সরকার। আজি হি পিএম সূর্য ঘর যোজনা পাই আবেদন করন্তু, নিজ ছাতরে সৌর প্যানেল লগান্তু এবং 1,38,000 টাকা পর্যন্ত সবসিডি পাঁন্তু।
2: ଆମ ରାଜ୍ୟରେ ଏବେ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ ଏସ୍ଆଇଆର୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଏଥିପାଇଁ 30 May 2026 28 June 2026 ପର୍ଯ୍ୟନ୍ତ ବୁଥ୍ ସ୍ତରୀୟ ଅଧିକାରୀମାନେ ପ୍ରତ୍ୟେକ ଘରକୁ ଘର ଯାଇ ପ୍ରତି ନିର୍ବାଚକଙ୍କୁ 2 ପରିଗଣନା ଫର୍ମ ଦେବେ। ଫର୍ମଗୁଡ଼ିକୁ voters.eci.gov.in ୱେବ୍ସାଇଟ୍ରୁ ମଧ୍ୟ ଡାଉନ୍ଲୋଡ୍ କରିପାରିବେ। ଫର୍ମ 2 ପୂରଣ କରିବା ପରେ ଏହାକୁ ବିଏଲ୍ଙ୍କ ନିକଟରେ ଦାଖଲ କରନ୍ତୁ ଏବଂ ତାଙ୍କଠାରୁ ପ୍ରାପ୍ତି ସ୍ୱୀକାର ଗ୍ରହଣ କରନ୍ତୁ। ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ଭୋଟର ହେଲ୍ପଲାଇନ୍ ନମ୍ବର 1950 କଲ୍ କରନ୍ତୁ କିମ୍ବା ଭୋଟର ସର୍ଭିସ୍ ପୋର୍ଟାଲ କିମ୍ବା ଇସିଆଇ ନେଟ୍ ଆପ୍ରେ ବୁକ୍ ଏ କଲ୍ ୱିଥ୍ ବିଏଲ୍ଓ ସୁବିଧାର ଉପଯୋଗ କରନ୍ତୁ। ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ ଓଡ଼ିଶାଙ୍କ ଦ୍ୱାରା ଜନହିତରେ ଜାରି।

0: তাহলে এইটি গোটে কথা কুহন্তু, সহরাঞ্চল বনীকরণ কার্যক্রম এই বন বিভাগ করুচি না অন্য কেউ মানে সহযোগের হাত বড়ুচন্তি?
1: নে আমি বন বিভাগ হি করুচু বর্তমান, বন বিভাগের বিভিন্ন সরকারি কার্যক্রম স্তরের এগুড়ে করা যাচ্ছে, কিন্তু লোকমানকু বি আমি চারা বন্টন করুচু। জুলাই এক তারিখ ঠু
0: বন মহোৎসব
1: যে হুয়ে আমি চারা বন্টন করু, জনকু দশটি চারা দৌ টঙ্কাটে লেখা নেইকি, তো সেমানে বি নিজ ঘর বাড়ি পটে হেলা, নিজ ঘর আগরে হেলা, নিজ ঘর সাইড রে হেলা লগেই পারিবে, আউ সেটাকু জগারখা ও সুরক্ষা দেই বড়াই পারিবে।
0: স্যার খালি আপনার চারা দিয়ে দিয়ে আউ টঙ্কাই দেই কি লোক নিয়ন্তি, তারপরে সে লোক মানে সে গছর যত্ন নেলে কি ঠিক জায়গায় লগাইলে কিছু গোটে রেজিস্টার আপনার মেইনটেইন করন্তি কি, যে মানে গছ নেইকি যাওচন্তি টঙ্কাটিয়ে দৌচন্তি?
1: না সেমিতি তো সম্ভব নহ, কাহিকি না বহুত লক্ষ লক্ষ গছ বন্টা যাওচি, আউ তাকু ট্র্যাক করিবা, তাকু সে মানে কেমতি লগাইলে জানিবা সেটা তো সম্ভব নহ, কিন্তু আমি সবুবেলে লোকমানক ভিতরে সচেতনতা সৃষ্টি করু যে গছটি যদি নৌচন্তি লগাউচন্তি তাকে বড়াইবা বি আমার নিহাতি জরুরি রয়েছে আর দায়িত্ব রয়েছে। তেণু যদি গছটি মু নেলি, যেমনি আজকাল আপনার মানে দেখুথিবে গুড়া জায়গায় গছটিয়ে লগাইবে, 15 জন ঠিয়া হইথিবে গছটিয়ে ধরিকি পানি পকাইবে, সেগুড়াক নকরি আমি যদি নিজকু নিজে ন ঠকি একচুয়ালি গছটিয়ে লগাইবা আর তার জগারখা করিবা, তাকু বড়াইবা,
0: গোটে বড় দ্রুমরে পরিণত করিবা, বড়
1: দ্রুমরে পরিণত করিবা, যেমিতি কি আমার জেজেবাপা তাকো জেজেবাপা করিথিলে বলি আজি আমি বঞ্চিছি, আমি যদি সেই জিনিসটা আমার নাতি তার নাতি
0: মানে আগামী পিঢি পাই সহায়ক হব স্যার,
1: যদি আমি তাকু হস্তান্তর ন করিবা তাহলে আমি দোষী হই রইবা, আমি গোটে পাপি আখ্যা পাইবা। তেণু সেইটি মু কহিবি যে আমি যাহা পাইছি আম পূর্বপুরুষঙ্ক ঠু এতে সুন্দর পৃথিবীটা পাইছে, তাকু আমি সুন্দর ভাবরে হি গড়িকি আউ আগামী পিঢ়িকু দেবা, ইয়ে আমার কর্তব্য।
0: সেইটি যে আপনি কইলে সচেতনতা কথা, এই যে সচেতনতা বন বিভাগ লোকমানক মনরে কেমিতি সৃষ্টি করে থাকে, কো কো মাধ্যমে সচেতনতা সৃষ্টি করে থাকে?
1: দেখুন সচেতনতা বিভিন্ন সভা সমিতি নাট তামাশা আমার পালা এ দ্বারা তো হচ্ছে, লোকমানে বুঝুচন্তি জানুচন্তি, কিন্তু সবুঠু প্রভাবশালী মু যা দেখিলি লোকমানে যেতেবেলে সহর ভিতরে গোটে বনর অনুভূতি পাইবে, কারণ সহর ভিতরে মিলেনি পার্ক, পার্ক মিলে পার্কে তো আপন মানে জানুথিবে কিছু গছ হি নাই, যদি সহর ভিতরে আমি কিছু জঙ্গলর অনুভূতি পাউছে, জঙ্গলর অনুভূতি মানে কোন, আমি সেটি আমি রাস্তা যে করুছে যাহা বি করছে মাটি রাস্তা করিছে, আপন আনন্দবন গলে দেখিবে মাটি রাস্তা হেইছি,
0: কিছু চড়াই মানে আসি পানি কিছু কিছু ঝরনা
1: কিবা পানি রহিছি, গছ গুডাক রহিছি, কিছির মিছির শব্দ শুভুছি, প্রজাপতি বলুচন্তি, বিভিন্ন প্রকার যে প্রাকৃতিক উপাদান রহিছি, তা সহিত যদি আপন নিজে জড়ি হই পারিবে, আপন সেগুডিক নিজ আখিরে দেখিবে, স্ক্রিন রে আমি দেখুছে আজকাল রিলস রে বাহারলানি মোবাইল রে বাহারলানি বিভিন্ন স্ক্রিন টাইম রে আমি দেখুছে বিভিন্ন জিনিস দেখুছে, কিন্তু সিয়ে যে প্রভাব পকাইবনি, আপনার নিজ আখিরে নিজে যেতবে যোড়ি হবে প্রকৃতি সহিত, তার প্রভাব গোটে স্ট্রং সচেতনা আপনার ভিতরে ক্রিয়েট হব, সেই সচেতনতাটা বহুত ইম্পর্টেন্ট, আর সেথিরে যদি আমি অনুভূত হই আমার বাড়িপটে যদি দুই চারিটা জায়গা আছে, আমি গোটে চা দোকানে বসুছে সেটি দেখলে দুই চারিটা গছ লাগি যাই পারিব, সেটি লগাই দেবা, প্রতিদিন যাচ্ছে চা পিবা, সেটি গছটি কেমতি বড়াই পারিবা, সবুদিন নিজ আখি আগে গছটি ধরলে গছটি বি বন্ধু ভি নিজ লোক ভি বড়ি যায়, কিন্তু আপন মানে যেতবে গছটিয়ে লগাইবে আর তাকে প্রতিদিন সাউটিবে দেখবে যে গছটি বি আপনার সে রেসপন্ড করুছি, তেমন এই জিনিসটা যোড়ি হওয়া দরকার।
0: এইটা তো আপনার কহিলে যে জনে মানুষ কেমতি সচেতন হইকি নিজ চারিপাখে হোক কি গোটে চা দোকান পাখে যদি বি চা পিবাকু যাওচি, সে চাইলে বি সেইটি গছ লগাই পারিবে যদি খালি স্থান অছি, তাহলে এইটি গোটে কথা কুহন্তু, সহরাঞ্চল বনীকরণ কার্যক্রমকু অধিক ত্বরান্বিত করিবা পাই কিছু সচেতনতা কার্যক্রম বন বিভাগ করিথায় কি?
1: আমার বিভিন্ন সময়ের সচেতনতা কার্যক্রম রহিছি, বিভিন্ন প্রকার সচেতন মু যেমতি কহিলি আপনাকু, মুখ্যতঃ আমি স্কুল পিলামানক মধ্যে আনু, কাহিঁকি না সেমানে ভবিষ্যতের নাগরিক জানিবা দরকার, সেমানে সেমানে হি জঙ্গল ঠু দূরে যাচ্ছন্তি আজকাল রো যো
0: মোবাইল সহিত অধিক সংশ্লিষ্ট হচ্ছে,
1: কিন্তু সেমানকু মনরে সচেতনতা করিয়া পাই আমি বহুত প্রয়াস রকু, বিভিন্ন প্রকার ড্রইং কার্যক্রম বদকৃত কার্যক্রম বিভিন্ন প্রকার জঙ্গল বিভাগীয় যেতে রহিছি দিবস গুড়িক সেগুড়িক পালন অবসরে এগুড়াক করা যায়, তা ছড়া মুখ্যত ভাবরে মু যো আপনকু কহিলি আনন্দবন কলু আমি আপনকু জয়দেব বাটিকা রহিছি, এটি বি যো লোকমানে আসছন্তি পিলামানে আসছন্তি সেমানকু শিক্ষা দান করি, সেমানকু গোটে এনভায়রনমেন্ট এম্বাসাডর করি, সেমানে যেমিতি যাই নিজর স্কুল রে হউ, নিজ সাঙ্গসাথী রে হউ, নিজে যোঠি রহুচন্তি সেই সোসাইটি রে হউ, সেমানে গছর ଉପକାରିତା ଗଛ ବିଷୟରେ ଗଛକୁ କେମିତି ବଢ଼େଇବା ଗଛକୁ କେମିତି ଲଗେଇବା ସେ ବି ଶିକ୍ଷା ଦେଇପାରିବେ ସେମାନଙ୍କୁ ଏନଭାୟରମେଣ୍ଟ ଆମ୍ବାସଡର କରିବା ପାଇଁ ସେ ପ୍ରସ୍ତାବ ବି ରହିଛି ଆଉ ଚାଲିଛି।
0: ଏଇ ଯୋଉ ଆପଣ କହିଲେ ସହରାଞ୍ଚଳରେ ବନୀକରଣ ହୋଇଛି ଜୟଦେବ ବାଟିକାରେ ହେଇଛି ଆନନ୍ଦବନ ହେଇଛି ଆଉ ସବୁ କୋଉ ଜାଗାରେ କରିବାର କିଛି ଯୋଜନା ସରକାରଙ୍କର ଅଛି ନା ଏଇଟା କେତେ ଦୂର ସଫଳ ହେଇଛି ବୋଲି ଆପଣ ଭାବୁଛନ୍ତି?
1: ଏଇଟାରେ ତ ଯୋଉ ସଫଳତା ରହିଛି ଆଜିକାଲି ତ ଗୁଗୁଲ ରିଭ୍ୟୁରେ ଦେଖିପାରିବେ ସେ ଜାଗାର ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଫିଡବ୍ୟାକ୍ ସିଷ୍ଟମ ରହିଛି ସେଥିରେ ଆମେ ଯାହା ଦେଖୁଛୁ ଆଉ ଲୋକମାନଙ୍କର ଯୋଉ ଆମ ସହିତ ଯୋଉ ଆଦାନ ପ୍ରଦାନ ରହିଛି ମନ୍ତବ୍ୟ ରହିଛି ସେଥିରୁ ଜଣାପଡୁଛି ଯେ ଏଗୁଡ଼ିକ ବହୁତ ସକ୍ସେସଫୁଲ ଆମେ କରିଛୁ। ଏମିତି ଭାବରେ ଯଦି ଭୁବନେଶ୍ୱର ଧରିବା ଆମର ଆମ ଭୁବନେଶ୍ୱରରେ ଚନ୍ଦକା ଅଛି ଚନ୍ଦକା ଭିତରେ ଆମେ ତ କରିଛେ ଚନ୍ଦକାରେ ଜଙ୍ଗଲ ରହିଛି ସେଥିରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ରହିଛି ନନ୍ଦନକାନନ ରହିଛି ଆମର ଏକାମ୍ର କାନନ ରହିଛି ଆମର ମେଣ୍ଢାଶାଳ ଯୋଉ ରିଜର୍ଭ ଜଙ୍ଗଲ ରହିଛି ସେଇଟାରେ ବି ଡେଭଲପମେଣ୍ଟ ରହୁଛି ଇଏ ବିଭିନ୍ନ ଜଙ୍ଗଲ ଜିନିଷ ରହିଛି କିନ୍ତୁ ଆମର ଯୋଉ ନଦୀ ରହିଛି ନଦୀ ତଟ ଗୁଡ଼ାକରେ ବି ଆମେ ଗୁଡ଼ାଏ ଜଙ୍ଗଲ ସୃଷ୍ଟି କରିଛୁ ସେଠି ବି ଏଇ ଟାଇପ୍ର ସହରୀ ବନୀକରଣ ଯୋଜନା କରାଯାଇ ସେଠି ଲୋକମାନଙ୍କ ସହିତ ପ୍ରକୃତିକୁ ଯୋଡ଼ାଯାଇ ସୃଷ୍ଟି କରାଯାଉଛି। କଟକରେ ଆପଣଙ୍କର ଯୋଉଟା ରହିଛି ଆପଣଙ୍କ ବାଲିଯାତ୍ରା ପଡ଼ିଆ ସେଠି ଗୋଟେ ମହାନଦୀ ରିଭର ଫ୍ରଣ୍ଟ ବୋଲି ଆସୁଛି ସେଠି ମହାନଦୀ ରିଭର ଫ୍ରଣ୍ଟରେ ଏଇ ପରିସ୍ଥିତି ରହିଛି ଜଙ୍ଗଲ ସୃଷ୍ଟି କରାହଉଛି ସେଠି ବି 56,000 ଗଛ ଲଗା ହେଇଛି ଆମେ ଏବେ ଲଗେଇଛୁ ବିଗତ 2 ବର୍ଷରେ ଜଙ୍ଗଲ ଭଳି ଦେଖାଗଲାଣି। ଆପଣ ସେନା ଆଗକୁ ଦେଖୁଛନ୍ତି ଗାଡି ମଟର ସବୁ ରହିଛି କିନ୍ତୁ ପଛକୁ ଦେଖିବେ ବହୁତ ଘଞ୍ଚ ହିସାବରେ ଜଙ୍ଗଲ ବଢ଼ିଲାଣି ତେଣୁ ସେଇଗୁଡ଼ାକରେ ବି ଜଙ୍ଗଲୀକରଣ ରହିଛି ତାକୁ ବନୀକରଣ ରହିଛି। ଇଏ ତ ଗଲା କଟକ ଭୁବନେଶ୍ୱର କଥା ବିଭିନ୍ନ ସହର ଯୋଉ ରହିଛି ଓଡ଼ିଶାରେ ବିଭିନ୍ନ ଗାଁ ଗଣ୍ଡା ବି ଯୋଉ ଗଢି ଉଠିଲାଣି ସବୁଠି ସିମେଣ୍ଟର କାମ କଂକ୍ରିଟର କାମ ରହିଛି ତେଣୁ ସମସ୍ତେ ଆମେ ନିଜକୁ ତୟାର କରିବା ଦରକାର ଯେ ଆମେ ଯୋଉ ଘର କରୁଛେ ସାହି ପାଖାପାଖି ହେଲା ବିଭିନ୍ନ ଜାଗାରେ ହେଲା କିଛି ଗଛ ଆମେ ଲଗେଇବା। ଏବେ ଦେଖନ୍ତୁ ଭୁବନେଶ୍ୱର ମ୍ୟୁନିସିପାଲିଟି କର୍ପୋରେସନ ତାଙ୍କର ଗଲା ବର୍ଷ ମତେ କମିଶନର କହିଲେ ଯେ ଆମେ ମିଆବାକି ସିଷ୍ଟମରେ ଗଛ ଲଗେଇବା ଛୋଟ ଛୋଟ ଜାଗା ବି ହଉ ଛୋଟିଆ ଜାଗାଟି ହଉ ମିଆବାକି ସିଷ୍ଟମରେ କଣ ହଉଛି ଯେ ମିଆବାକି ସିଷ୍ଟମ ହଉଛି ଘନତ୍ୱ ଜଙ୍ଗଲ ଯୋଉଟାକି ଆମେ ଘଞ୍ଚ ହବ ଆମେ 2.5 ମିଟର 2.5 ମିଟରରେ ଗଛ ଗୁଡିକ ଲଗଉ ସେଥିରେ 1 ମିଟରରେ 1 ମିଟର ଲଗେଇବା ତେଣୁ ଗୋଟିଏ ହେକ୍ଟରରେ ଯୋଉଠି ଆମେ 1600 ଗଛ ଲଗଉ ମିଆବାକିରେ ଆମେ ସେଠି 8,000 ଗଛ ଲଗଉ। ତେଣୁ ଦେଖନ୍ତୁ 8,000 ଗଛ ଯେତେବେଳେ ବଢିବ ଯୋଉ ଆକାରରେ ସିଏ ଗୋଟେ ପ୍ରଭାବ ପକେଇବ 8,000 ଗଛ ସେଥିରୁ 8,000 ଗଛରୁ ମିନିମମ ତ 4,000 ଗଛ ଆଗ ବଢିବେ ଆଉ 4,000 ଟିକେ ତଳକୁ ଦବିଯିବେ ତାଙ୍କ ଭିତରେ ସର୍ଭାଇଭାଲ ଅଫ୍ ଦି ଫିଟେଷ୍ଟ ସେଇ ଯୋଉ ସିଷ୍ଟମ ଭିତରେ ଯେତେବେଳେ ବଢିଲା ବେଳକୁ ଗଛର ଗୋଟେ କଣ ହବ ଷ୍ଟୋରିଜ ତିଆରି ହବ ଗୋଟେ ଆମେ ଯେମିତି ମହଲା ରହୁଛି ସେମିତି ଗଛର ବି ଗୋଟେ ମହଲା ରହିବ ସେ ମହଲାଟା ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ସେଇଟା ଜଳବାୟୁ ପାଇଁ ପରିବର୍ତ୍ତନର ସମାଧାନ ଆଣିପାରିବ। ଯୋଉ ଆମର ହିଟ୍ ଆଇଲ୍ୟାଣ୍ଡ ମୁଁ କହୁଛି ଯୋଉଟାକୁ ଆପଣଙ୍କର ଯୋଉ ତାପ ହେଇଯାଉଛି ଯୋଉଟା ତାକୁ ବି ଇଏ କରିପାରିବ ଆଉ ସବୁଠୁ ବଡ ଜିନିଷ ହେଲା ସେଗୁଡ଼ିକ ପାଣି ଯୋଉ ବର୍ଷା ପାଣି ଯେତେବେଳେ ହଉଛି ତାକୁ ବି ଆମର ମୃତ୍ତିକା ସହିତ ସେଗୁଡ଼ାକୁ ଯୋଡ଼ି ରଖିବା ସାହାଯ୍ୟ।
0: ସାର୍ ଯୋଉ ଗ୍ଲୋବାଲ ୱାର୍ମିଂ ହଉଛି ବନୀକରଣ କରିଲେ ମତେ ଲାଗୁଛି ସେଟା କିଛି କମିଯିବ ସେଥିପାଇଁ କିଛି ଆଉ ସ୍ୱତନ୍ତ୍ର ଯୋଜନା କି କିଛି ପଦକ୍ଷେପ ସରକାର ନେଉଛନ୍ତି କି?
1: ଜଳବାୟୁ ପରିବର୍ତ୍ତନ ଉପରେ ଯୋଉ ରହିଛି ବହୁତ ବଡ ଯୋଜନା ରହିଛି ଏଇଟା ତ କେବଳ ଗଛ ଲଗେଇଦେଲେ ସମାଧାନ ହେଇଯିବ ଇଏ ଯୋଉ ପ୍ରଭାବ ପକଉଛି ଜୀବନ ଶୈଳୀ ଉପରେ ଆମର ମାନବ ଜାତି ଉପରେ ଯୋଉ ପ୍ରକାର ପ୍ରଭାବ ପକଉଛି ସେଥିପାଇଁ ବହୁତ ବଡ ବଡ ଯୋଜନା ରହିଛି ଆମର ସେଥିରେ ୟୁନାଇଟେଡ୍ ନେସନ୍ସ ର ଯୋଉ ସିଓପି ଗୋଟାଏ ମିଟିଂ ହୁଏ ସେଇଠି ବି ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଏଗ୍ରିମେଣ୍ଟ ଚୁକ୍ତି ସ୍ୱାକ୍ଷର ହଉଛି ତ ବହୁତ ବଡ ଜିନିଷ ରହିଛି ତା ପାଇଁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ରହୁଛି। ମୁଁ କହିବା କଥା ଆମ ଲେଭେଲରେ ବ୍ୟକ୍ତିଗତ ଲେଭେଲରେ ଏବେ ମୋର ଜଣେ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ ଏଇଟା ଶୁଣୁଛନ୍ତି ସେ କଣ କରିପାରିବେ ସେଇଟା ହେଲା ବଡ ପ୍ରଶ୍ନ। ମୁଁ କଣ କରିପାରିବି ସେ ତ କରିବେ ବହୁତ ଜିନିଷ ହବ ସେଟା ତ ହଉଛି ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଜିନିଷ ଚାଲିଛି କିନ୍ତୁ ମୁଁ କଣ କରିପାରିବି ମୋର ଯୋଉ ଘରଟି ଅଛି ସପୋଜ ମୋ ଘରେ ଯଦି ଚାରିପଟେ ଜାଗା ରହିଛି ମୁଁ 5ଟି ଗଛ ଲଗେଇ ପାରିବି ନାଇଁ ମୋ ପାଖରେ ଜାଗା ନାହିଁ ମୁଁ ଫ୍ଲାଟରେ ରହୁଛି ଯଦି ଫ୍ଲାଟରେ ରହୁଛି ମୁଁ ବାଲକୋନିରେ ବି ଗଛଟିଏ ଲଗେଇପାରିବି। ଆମେ ଯଦି ଆପାର୍ଟମେଣ୍ଟରେ ରହୁଛେ 500-600 ଲୋକ ଆମେ କଣ ଜ୍ଞାନୀ ଲୋକ ଆମେ ପାଠ ପଢିଛେ ପାଠ ପଢୁଆ ରିଟାୟାର ହେଇଛେ ଆଜି କିମ୍ବା ଚାକିରି କରୁଛେ ବ୍ୟବସାୟ ଅନୁଷ୍ଠାନରେ କାମ କରୁଛେ କି ସରକାରୀ ଅନୁଷ୍ଠାନରେ କାମ କରୁଛେ କି ନିଜେ ବ୍ୟବସାୟ କରୁଛେ ଯାହା ବି କରୁଛେ ଆମେ ଶିକ୍ଷିତ ଆମେ ଯଦି କିଛି କରିପାରିବାନି ଆମେ କଣ କରିପାରିବା
0: ଦେଖିକି ଅନ୍ୟମାନେ ଶିଖିବା
1: ଆମେ ଏତେ ବଡ ବଡ 12 ମହଲା 14 ମହଲା 18 ମହଲାରେ ରହୁଛୁ କରିବୁ କଣ ଆମଠି ବି ସେଇ ଜିନିଷ ପାଇଁ ବି ବାଟ ରହିଛି। ଏରିଆ ଚାଇନା ଗୋଟେ ଦେଶ, ସେଠି ତାଙ୍କର 80 ମହଲା 90 ମହଲା ଏତେ ବଡ ଜଙ୍ଗଲ, ହଁ ସବୁ ଆପାର୍ଟମେଣ୍ଟ କରିକି ସବୁଜ ରଙ୍ଗ କରିକି ରଖିଛନ୍ତି, ସବୁ ଜିମାରେ ଭରି ରହିଛନ୍ତି। ତେଣୁ ଆମେ ଯଦି ଗୋଟେ ଖାଲି ପ୍ଲାଷ୍ଟିକ ଦୌଡ଼ି ଯଦି ଆମେ ତଳୁ ଉପରକୁ ରଖି ସେଥିରେ ନଟା ବି ଆମେ ମଡେଇ ଦେଇପାରିବା, ବିଭିନ୍ନ ପ୍ରକାର ନଟା ମିଳୁଛି, ଖୋଜିଲେ ଶହ ଶହ ପ୍ରକାରର ନଟା ମିଳୁଛି, ନଟା ଆଣିକି ଲଗେଇ ପାରିବା। ଆମେ ଏତେ ଖାଇବା ବହୁତ କିଛି ଖାଉଛେ, ଆମେ ଏମିତି ଖାଉଛେ ଯେ ଗୋଟେ ଚିକେନ ଫିକେନ ଖାଇଦେଲା ବେଳକୁ 2000 ଟଙ୍କାର

শ্রোতা বন্ধু আজ তো সময় হয়ে যাই তেবে আজির কার্যক্রম কু এইটি রকুচু আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বে থিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনারে মু থিলি নিহারপাড়া পটনায়ক আজি পই তাহলে বিদায় দিয়ন্তু রহুচু নমস্কার।

শ্রোতা বন্ধু, এই গীত সহ শেষ হলো সিনে সঙ্গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা স্টুডিও হোডির সময় বর্তমান রাতে 8:45 হওয়ার যাচ্ছে। প্রথমে সমাচার সন্ধ্যা, তারপরে ইংরেজিতে সংবাদ রিলে করে প্রসার করছু আকাশবাণী দিল্লি, এবং পরে পরে রয়েছে বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবা কার্যক্রম।